নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি আজকের অনুষ্ঠান। এই তীব্র গরমে কিভাবে আমরা শিশুদের রক্ষা করব বলবো, সেই প্রসঙ্গেই দু চার কথা। তীব্র গরমে শিশুদের শরীর বড়দের তুলনায় দ্রুত গরম হয়ে যায়, তাই তারা হিটস্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। শিশুদের সুরক্ষায় প্রধান করণীয় বিষয়গুলি হল তরল খাবার ও হাইড্রেশন। তৃষ্ণা না পেলেও শিশুকে সারাদিন অল্প অল্প করে জল খাওয়াতে হবে। ওআরএস, স্লাইন, লেবুর শরবত, ডাবের জল, পাতলা টক দইয়ের ঘোল খাওয়ানো যেতে পারে। তরমুজ, শসা, কলা ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট জলীয় অংশ বেশি থাকা ফল খাদ্যতালিকায় নিত্য রাখতে হবে। অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস বা বাজারের ক্যান জুস এই সময়ে খাওয়ানো চলবে না, এগুলি শরীরকে আরও জলশূন্য করে দেয়। সুতির নরম, ঢিলে ডালা এবং হালকা রঙের পোশাক সবসময় ব্যবহার করাতে হবে। বাইরে বের হলে ছাতা, চওড়া টুপি, রোদ চশমা ব্যবহার করতে হবে। প্রতিদিন ঠান্ডা জলে অন্তত দুবার স্নান করতে হবে।

দুপুরের রোদ এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত তীব্র রোদের একটা গরম ভাব থাকে। এই রোদে বাচ্চাদের একদম বাইরে খেলতে দেওয়া বা ঘুরতে দেওয়া চলবে না। পার্ক করা বা বন্ধ গাড়ির ভেতরে ছোট্ট সোনা বন্ধুকে এই সময় কিন্তু রেখে গেলে চলবে না। কোথাও যাওয়ার আগে অবশ্যই ওদের খোলা হাওয়ায় নিজেদের সাথে নিয়ে যান। এই গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় ওদের রেখে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক। গাড়ির ভেতর গরম থাকলে লেগে যেতে পারে হিট স্ট্রোক। ঘর ঠান্ডা বা বাতাস চলাচলের উপযোগী সবসময় রাখতে হবে। তবে এসি থেকে হুট করে তীব্র রোদে যেমন যাওয়া চলবে না, তেমনি রোদ থেকে হুট করে এসি রুমেও কিন্তু ঢোকা যাবে না। যদি শিশুর শরীরে তাপমাত্রা অনেক বেশি 100 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট থাকে, আবার ত্বক লাল, শুষ্ক, বমি করতে থাকে, শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে, তবে বুঝতে হবে এটি হিট স্ট্রোকেরই লক্ষণ। তবে অবিলম্বে ছায়ায় ঠান্ডা ঘরে নিয়ে আসুন। ঠান্ডা জলে সারা শরীর তোয়ালে দিয়ে মুছিয়ে দিন, ওআরএস খাওয়াতে হবে এবং নিকটস্থ হাসপাতালে অবিলম্বে শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যান।

0: এখন শুনুন ছোট্ট সোনা বন্ধুদের কাছ থেকে কবিতা পাঠ।
1: আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমার চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী। দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতাম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই,
2: হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু।
3: এই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে, বল কাগজ গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কা।
2: সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতিম নিজে, আমার পাড়ির থেকে আমি যেতিম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে।
1: কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতো মার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে, বসতে তুমি পায়ের কাছে, বসতো ক্ষান্ত বুড়ি।
2: উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না, থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই, ও বুঝে থায় আছে। তখন কি আর ছাড়া পেতে

শিশু শিল্পীর কাছে শুনছিলেন কবিতা। বাইরের খেলাধুলো শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কতখানি অপরিহার্য বলবো সেই প্রসঙ্গে দুই চার কথা। শারীরিক বিকাশ, শরীরের গঠন দৌড়ঝাঁপ করলে হাড় ও পেশি অনেক বেশি মজবুত হয়। রোদে এ সময় তো বেরোনো যাবে না 11টা থেকে 4টে, কিন্তু সকালের দিকে বাইরে খেলাধুলো করলে শরীরে ভিটামিন ডি এবং ইমিউনিটি পাওয়ারও বাড়বে। নিয়মিত খেললে শিশুর ওজন নিয়ন্ত্রণে থাকে।

থাকে এবং শরীর চটপটে হয়। অন্য শিশুদের সাথে মিশলে, কথা বললে, এদের সঙ্গে বন্ধুত্ব করলে একে অন্যের সঙ্গে কথা বলার দক্ষতা এবং বন্ধুত্ব করার ক্ষমতাও বাড়ে। দলগত খেলায় নেতৃত্ব দেওয়া এবং মিলেমিশে কাজ করার যে একটা দলবদ্ধতা ভাব, সেই শিক্ষাটাও পাওয়া যায় বাইরে একসাথে অনেকগুলো বাচ্চা খেললে। প্রকৃতির কোলে খেললে শিশুর মানসিক চাপ ও উদ্বেগও কমে, মনোযোগ বৃদ্ধি পায়, খেলাধুলো শিশুদের ধৈর্য আর কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাও বাড়ে। খোলা পরিবেশে খেললে শিশুদের চিন্তা শক্তি ও কল্পনা শক্তিও বৃদ্ধি পায়। পার্ক, ছাদ বা বাড়ির উঠোনে খেলার সুযোগ করে দিতে হবে শিশুদেরই। মাঝে মাঝে মাঠে খেলার উৎসাহ দিতে হবে। বর্তমানে মোবাইল বা স্ক্রিন আসক্তি কমাতে আউটডোর গেমসের মতো জাদু আর কিছুতেই নেই। শিশু শুধু ঘরে থাকলে সে একদিন বাস্তব জগৎকে ভয় পেতে শুরু করবে, তাই হাতে স্মার্টফোন নয়, শিশুর শারীরিক আর মানসিক বিকাশের জন্য ওকে বাইরের খেলাধুলো করতে দিতে হবে, কারণ মাঠই হলো শিশুর জীবনের প্রথম বিশ্ববিদ্যালয়।

বলবো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কে কিছু কথা। ভারত সরকারের এটি ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে প্রতি বছরে পরিবার প্রতি 5 লক্ষ

সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য কোনো টাকা দিতে হয় না প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়। হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং ছাড়া পাওয়ার পর 15 দিন পর্যন্ত ওষুধ আর শরীরের খরচার অন্তর্ভুক্ত। পরিবারের সদস্য সংখ্যার উপরে কোনো বিধিনিষেধ নেই। নতুন নিয়মে 70 বছর বা তার বেশিও সমস্ত প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের আওতাভুক্ত আনা যেতে পারে।

কারা আবেদন করতে পারেন? সোশ্যাল ইকোনমিক কাস্ট সেন্সাস ডেটা অনুযায়ী গ্রামীণ ও শহরাঞ্চলের নিম্ন আয়ের পরিবারগুলি কাঁচা বাড়িতে বসবাসকারী ভূমিহীন বা দিনমজুর পরিবার, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত পরিবার যারা কাঁচা বাড়িতে বসবাস করেন তারাই একমাত্র এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আবেদন করতে পারেন। আপনি এই প্রকল্পের যোগ্য কিনা এ বিষয়ে জানতে হলে জানুন ন্যাশনাল হেলথ অথরিটি পোর্টালে গিয়ে ক্লিয়ার ট্যাক্স গাইডে মোবাইলে নম্বর, আপনার মোবাইল নম্বর এবং রেশন কার্ড দিয়ে আগে যাচাই করে নিন আপনি এই প্রকল্পের যোগ্য কিনা। আর যোগ্য হলে নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্র বা তালিকাভুক্ত হাসপাতালে গিয়ে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কোনো তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হল 1800114477 অথবা 1800111

এরই সাথে বন্ধু শেষ করব আজকের অনুষ্ঠান। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। নমস্কার, শুভরাত্রি।